সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দৰ শাওন মাহৰ 7 দিন, 2026 খ্রিস্টাব্দৰ জুলাই মাহৰ 24 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ 10ম তিথি। আজি সূর্যোদয়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন, তো কথাটো কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে,
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ।

তার ভয়ঙ্কর রূপ দেখি যদি শঙ্কা জাগে আয় তোমার চকুর বহনী এই ভীরুতা যাহ যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 14555 নম্বরত ফোন করক।
1: কই কই ভাগরি গলো, কি হল? নতুন কিট ব্যাগ লাগে, তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোয়া, নুশুনিলে ম্যানেজারক কোয়া।
2: কারেক্ট, গতি এইদরে প্রথমে ব্যাংকক অভিযোগ করিবা, 30 দিনলৈ কোনো উত্তর বা সমাধান নাপালে CMS পোর্টেলত অভিযোগ করিবা। গতি প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টেল, নহলে অভিযোগ হব না মঞ্জুর। যাবা চোয়া আহি গল না নতুন কিট ব্যাগ।
3: RBI কয়
4: প্রথমে আপনার ব্যাংক, তারপর RBI অম্বুডসম্যান।
5: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু খন্তেক পাছতে আঞ্চলিক বাতৰি, 8 বজাত সমাচাৰ প্ৰভাত আৰু 8:15 মৰ্নিং নিউজ শুনিবলৈ পাব।
6: এয়া আকাশবাণী গুৱাহাটী ডিব্ৰুগড় পুৱাৰ বাতৰিৰ সৈতে মই জুলি শৰ্মা বৰুৱা। অসমৰ বান পৰিস্থিতি আজিও অপৰিৱৰ্তিত হৈ আছে। বানৰ কবলত পৰা জিলাকেইখনৰ কোনো অঞ্চলত পানী কমিবলৈ লৈছে যদিও 11খন জিলা বিস্তীৰ্ণ অঞ্চল এতিয়াও বানত বুৰ গৈ আছে। আনহাতে পানী হ্ৰাস পোৱা অঞ্চলসমূহত বোকাময় পৰিৱেশে জনসাধাৰণৰ জীৱন বিপন্ন কৰি তুলিছে। সাম্প্ৰতিক বানত ৰাজ্যখনৰ 883খন গাঁৱৰ 7,21,000ৰো অধিক লোক ক্ষতিৰ সন্মুখীন হৈছে। ইপিনে চলিত বৰ্ষৰ বানত প্ৰাণ হেৰুওৱা লোকৰ সংখ্যা 47লৈ বৃদ্ধি পাইছে। অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণৰ সূত্ৰ অনুসৰি সাম্প্ৰতিক বানত 25,375 হেক্টৰৰো অধিক কৃষিভূমি প্লাৱিত হৈছে। প্ৰশাসনে ক্ষতিগ্ৰস্ত জিলাসমূহত 103টা আশ্ৰয় শিবিৰ আৰু 255টা সাহায্য বিতৰণ কেন্দ্ৰ মুকলি কৰিছে। আশ্ৰয় শিবিৰসমূহত 24,000ৰো অধিক লোকে আশ্ৰয় লৈ আছে। বানৰ ফলত উজনি অসমৰ শিৱসাগৰ, চৰাইদেউ আৰু যোৰহাট জিলাত সৰ্বাধিক ক্ষতি হৈছে। জিলা 3খনৰ পৰিস্থিতি এতিয়াও জটিল হৈ আছে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: আজি গীতিমালিকা অনুষ্ঠানত শেষত শুনোৱা হওক ৰূপাঞ্জলি বৰুৱাৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা গীতাঞ্জলি মহন্তৰ, প্ৰযোজনা পিটাৰ জোচেফৰ।

0: সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: অর্থাৎ বান্ধি রাখব না লাগে।
1: তুমি হ্যাঁ ঠিকই কইসা, বিপদ আপদ হলে যাতে হেতে নিজেও নিজের হে যতন লব লাগে, তুমি হে রসি ডালে বান্ধি তলে তো হে থিহতে হাতুরি নাদুরি হে পারু হব নোয়ারি,
0: হে কানে রসি না বান্ধি মুকলি কই রাখার ব্যবস্থা করিব লাগে।
1: আর পারিলে হে গরু মোহর বাহে ছাগলীর খাদ্য অকমান হে উখ স্থানত থব লাগে, খেরে হোক বা তোমার হে কঠালর পাতে বাহ পাতে হোক বা হে আহত গছর পাতেই হোক, এই ধরনের তোমার সেই পশুধনের খাদ্যও কিন্তু যোগাড় করে রাখা ভাল।
0: এনে ধরনের সেই খাদ্য পশুধনের বাবে যেখানি খাদ্যর প্রয়োজন সেখানি আগতীয়াকে যতনাই ওখ ঠাইত থার ব্যবস্থা করিব লাগে। কারণ আমি জানো যে আমার গ্রাম্য অঞ্চলত জীব জন্তু পশুধনের সংখ্যা বেশি, কারণ এই পশুধনের উপর আলম করিয়ে আমার একোটা পরিয়াল চলি থাকে গাঁও অঞ্চলত। সেই কারণে এই পশুধন যাতে আমার ভালকৈ থাকে, পশুধনের যাতে ক্ষতি নহয়, সেই কারণে এনে ধরনের ব্যবস্থা সমূহ আগতীয়াকে লব লাগে। বহুতর কি হয়, এই নিজের পরিয়ালটো আমার রক্ষা করার স্বার্থত আমি সেই পশুধনের প্রতি গুরুত্ব নিদিও, পিছত দেখা যায় সেই পশুধনের ক্ষতি হয়েছে বা হানি হয়েছে, এনে ধরনের যাতে ব্যবস্থা নহয় সেই কারণে পশুধনের ব্যবস্থা আগতীয়াকে লব লাগে। তারোপরি ঘরের খাদ্য বস্তু তথা আসবাব পত্র আদি ঘরুয়া সামগ্রী যেখানে থাকে সেইখিনি যথাসম্ভব এই পানীত নীতিটাক নিরাপদে রখার ব্যবস্থা করব লাগে। কারণ যেখানে আমার আসবাব থাকে সেইখানে যদি পানির ভিতর থাকে বা পানীত থাকে তেতিয়ালে সেইখানে নষ্ট হব পারে।
1: বিশেষ ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রিসিটি বিশেষ তোমার ব্যাটারি বা ইনভার্টার সেইটুক যদি পানি সোমায় তেতিয়াহলে ডাঙর অঘটন হব পারে, গতিকে ইনভার্টারেই হোক বা তেনে ধরনের সামগ্রী আমি পানির পরা কিছু উচ্চ স্থানত রখার ব্যবস্থাপনা আগতীয়াকৈ লব লাগে।
0: আৰু এটা কথা এইখিনি সময়ত আমি জানিব লাগে, সেইটো হৈছে আমি উৰা বাতৰিৰ আশ্ৰয় লব নালাগে বা প্ৰশ্ৰয় দিব নালাগে। বহু ক্ষেত্ৰত দেখা যায় কিছুমান উৰা বাতৰি সেইখিনি সময়ত শুনা যায় যে পানী ঢল আহিছে, ৰাতিটোৰ ভিতৰতে পানী এতিয়া আমাৰ গোটেই গাঁওখন উটুৱাই লৈ যাব, এনে ধৰণৰ কিছুমান বাতৰি বা উৰা বাতৰি আমি প্ৰশ্ৰয় দিব নালাগে। বিশেষকৈ আমাৰ নিৰ্ভৰযোগ্য বাতৰি দিয়া আমাৰ অনাতাৰ বা ৰেডিঅ'টোৰ ব্যৱস্থা কিন্তু ঘৰত সদায় ৰাখিব লাগে। কারণ আমি জানো যে বিদ্যুতের ব্যবস্থা নালাগে রেডিওটো শুনিবর বাবে, মাত্র ব্যাটারি কেটা হলে আমি রেডিওটো যত ততে শুনিব পারো, কিন্তু টিভি আদি সাবলে হলে বা তারপর আমি নিউজ বা খবর লব লগা হলে আমি কি করব লাগিব, কারেন্টের ব্যবস্থা থাকিব লাগিব। কিন্তু দেখা যায় যে বানপানীর সময়ত কারেন্ট না থাকে বা খুঁটা আদি বিলাক সেবিলাক পড়ি যায়, যার কারণে সেই বিদ্যুৎ যিখিনি আমার যোগান সেইখিনি ব্যাহত হয়। কিন্তু রেডিওটোত আমি ব্যাটারিটো ভরায় আমি তার যোগেরে নির্ভরযোগ্য বাতৰি আমি লাভ কৰিব পাৰি।
2: এ ঠিকেই কৈছা মাষ্টৰ কাইটি, আৰু এই বানপানীৰ সময়ত তোমাৰ এই ইলেক্ট্ৰিচিটি থকা বস্তুবোৰ হাতেৰে চুবও নালাগে, কাৰণ কিয় কিবা কাৰণত যদি তোমাৰ পানীৰ সংস্পৰ্শলে আহিলে সেয়াতো মানুহৰ কাৰণে ভয়াৱহ হ'ব পাৰে।
0: এইখিনি হৈছে তোৰ এই বানপানী হোৱাৰ আগে আগে বা বানপানীৰ সময়ত ল'বলগীয়া সাৱধানতা।
2: আৰু এটা কথা মাষ্টৰ কাইটি, এই শিশুসকলক বিশেষকৈ বানপানীৰ পৰা আঁতৰত ৰাখিব লাগে।
0: এইটো এটা বৰ ভাল কথা কলি। এই বানপানীৰ পৰা শিশুসকলক ৰক্ষা কৰাৰ কাৰণে আগতীয়াকে সিহঁতক আমার নিরাপদ স্থানলৈ পঠিয়ার ব্যবস্থা করিব লাগে। কিন্তু দেখা যায় যে বানপানীর সময়ত আমার উঠি অহা প্রজন্মর লড়া ছোৱালীবিলাকে কি হয়, এই মাছ মরার বাবে হোক বা গা ধোয়ার কারণে হোক সিহঁতে নদীত গৈ এনে ধরনের কিছুমান কর্ম করে, যার দ্বারা নিজের জীবনটো তেওঁলোকে হেরুয়াব লগা হয়।
2: আৰু আজিকালি এনেকুৱা খবৰ প্ৰায়ে শুনিবলৈ পোৱা গৈছে মাষ্টৰ কাইটি, এই তোমাৰ বানপানীৰ সময়ত ৰাস্তাত গাড়ী চলাই অহা অৱস্থাতে হওক বা বাইক চলাই অহা অৱস্থাতে হওক এই বিভিন্ন ধৰণৰ দুৰ্ঘটনা হয়, মানুহৰ জীৱন হানিও হৈছে।
0: এইটো এটা বৰ ভাল কথা কৈছ, এই বানপানীৰ সময়ত আমাৰ চহৰৰ বা গাঁৱৰ ৰাস্তা পথ বা আন ঠাইসমূহ সকলোখিনি একে জলৰাশিৰে একাকাৰ হৈ পৰে।
2: এই কোনখিনি তোমাৰ দ কোনখিনি বাম ধৰিবই নোৱাৰি
0: আৰু ৰাস্তাৰে গৈ থকা অৱস্থাত কেতিয়াবা সেই দ খাৱৈ থাকিব পাৰে, আমি নজনাকে সেই খাৱৈত আমি যদি ভৰি দিওঁ বা চাইকেলখন গৈ থকা অৱস্থাত যদি তাত সোমাই যায় তেতিয়াহলে সাংঘাতিক এটা বিপদ হ'ব পাৰে।
1: তুমি একেবাৰে হে সঁচা কথা কৈছা হে মাষ্টৰ, সেইকাৰণে হে বাৰিষা কালত হৈ ছাতি লাঠি তিয়নি নেৰিবি ঐ নেৰিবি, হে এনেধৰণৰ কথা এটা জানো আমাৰ হে ডাকৰ বচন বা হে আপ্তবাক্য হিচাপে হে চলি থকা নাই।
0: আৰু এই ডাকৰ বচন ফাঁকি মই সদায় মনত ৰাখি যেনেদৰে সেই দেখি চাই মোৰ সেই চাইকেলখনৰ লগতে এই ছাতি লাঠি আৰু তোমাৰ তিয়নিখনৰ এতিয়া প্ৰয়োজন নাই বাৰু, তথাপি এই দুটা ব্যৱস্থা মই সদায় ৰাখোঁ, আৰু লগতে টৰ্চটো, এই দেখিছা টৰ্চটো মোৰ লগত আছে, কাৰণ আমি বানপানী কোনখিনি দ বাম নজনাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ অসুবিধা হ'ব পাৰে বা বিপদ হ'ব পাৰে। কিন্তু লাঠিডাল যদি হাতত থাকে তেতিয়াহ'লে আগতীয়াকৈ কোনখিনি দ কোনখিনি বাম আমি চাই লৈ পেলাই আমি খোজ দিব পাৰোঁ।
2: ঠিক কৈছা,
1: হেৰি নহয় শুনপা আহি। মাষ্টৰে যে কলে অতিহে দৰকাৰী বস্তুহে তৰ।